0: Hello.
1: Hello, good afternoon, ma'am.
0: Good afternoon. Ning le phama khangje ke kanoi bi rabano.
1: Salam degi my mom just gone ano.
0: Salam degi my bum kari habiba.
1: Jitta.
0: Ibem cha.
1: Hoi
0: hoi ibem cha butaram nok chari ngasi ge khoi good afternoon ladies ke thoram masida. Have you kari karam bawa phone phong dok bi doise.
1: Dao khoi mia je tin bi ji sama na min sang ge ti sa bi sang ma hawa le hai bo jong. Khoi gula tunan ni di program je sem khoi ma hau manga ke ma se un to ye nasi ma ma sing di si de de am kha jara ai no je ma hau manga de la ba khoi kola sina ma hau man manga lo se na ho de de ole da
0: mahau hai se ai ai sa khena bai matung ina lai khena bai matung ina tongan tonga li kom house su dum adan hoi hoi a song gyu ba wa from the phone do pibani have you ma khata bi
1: ये कोई नहीं है जो ऐसे कोई मजान हो ये रूम था चुके ना वो रूम पकड़ों जमा जमा तो माने थे अभी कना हमने ना कोई वाह ना चुके लगा मचागी ऐले चुके वो ऐरो तो वही ना जो ऐरो मचागी हमारे मन ना तो चीजे शांति लेने की तो चाहिए कना हमने ना कोई आराम बांध चीजे लगा कोटे शाप ऐसा दुम वार्निंग देना दुम
0: ว่าซาดิวมามันนะทางอาจารย์ที่เรียนนี่ก็จะอารามดูความเป็นไปได้ที่ดําเนินตัวกันที่มาเอาดีไม่อย่างนี้ก็ดีดําบานะนะก็คือมานะนะก็ดําบานดีใช้มามันนี่ก็จะสังเกตเราก็ต้องมาเลยนะครับยามน่ะจุ่มว่าฟังนี่ก็ทําไปได้อีกเสียอือก็ดูที่จะมาเชอดําอะไรอะซึมบะอะซึมบะลําเดียนะอือแต่ละจะทําทีเลยไงนี่นะว่าฟังนั้นน่ะที
1: ไอ้เด็กนะหอยๆอัฟบะลัมบิดาอจุมบะทบกตอรกกออะเมยัมปุนนะตังตุไลตานะซันติไลนะหิมินะนะบะฮนะซีไฮนะซอมนะทัมบิบะนิกออยัมนะอจุมบะยัมนะพะซะบะวะฟัมนิกอหอยไอนะคุดักตะไปชะไปนิงไฮดุนะเฮกตะคุดักตะพัตตะบะปัมไบนะไประกะนุไฮบะดุกะไอกิ

হজিকটাবি রে সুমং লীলা পানথইবি সায়ন লীলা সানবি এন আঙৌটন কংবু আদমন তাবি আকাশবাণী ইম্ফালগে এফএম সঙ্গাই চ্যানেল হজিমুক তাবি যন্ত্র সঙ্গীত কি খুদলদ লাইমায়ুম রাধাচরণ শর্মনা খোব গিটার